าตั้งมามือตั้งไงไปเลยคุณไม่ละคุณอะไรหมดงั้นทำไรบริษัทก็ชิปยังชดจ้าไปตีคอมพิวเตอร์กินด้านดูแค่ตัวไปจะตั้งยาวดูเช็คเช็คไปยังมาเนี่ยงั้นคุณทำมือนั่งน้ำหมดแล้วทำไงวะCampuchor Vikri Gorne, Sikaune, Ani Marmat Gorne, Nepal ke number one Haru and Sato Education Center on you. Of CPN ma ta Campuchor Paunu ka saate, Campuchor Sikaune rokei kotom Vikri hale ma ghor ma bigro, ghor mei, bank mei, hawi school, apis, dunshukai sang sasta ma bigro, tei aera pa banaune subida pin chha juse. English language kaksha kupin vyavastha chha hoi. Campuchor laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system, hawi inverter ko battery pani pain chha. क्यामरा र भरपूर दो इंटरनेट फोन पे जोड़ी छ थौ आमा मते लागे डाके औ तालनो बेताउ महिडेर फेर दुका पाइएला नि झुसे औ ये फोन नम्बर 0215547887 9942535541 हो भयो अ गुड वेरी गुड वेरी गुड

আমরা এই বিরাট চোখ সিপিএম চোর যা পায় ও তুই কম্পিউটার কিনতে আর ঢুকেই তো পাই চাটানিও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হার্ডওয়্যার এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগড়ো ঘর মে ব্যাংক মে সব স্কুল অফিস জুম সুকে সাং সস্তা মা বিগড়ো এই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় ঝুষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাই সিসি ক্যামেরার ভরপুর ইন্টারনেট পানি জোড়ি ছাও ফোন নম্বর 01-5-45-787-98-4-20-35-541 গুড ভেরি গুড ভেরি গুড।